মেকুপ কাংদে না হংলেবা তাইবংগি থামুইনি পেন লেখতবা এখুইনি কৌজন থিবা আহংব নাইবা তাইবংগি লেচেতপু নাথেদুনা কৌজরিবা হন্না হন্না তোলব নাইগি থামুইনা তাবিউনি হে গোপাল।

0: हेलो,
1: हेलो,
0: गुड आफ्टरनून लेडीज की थोड़म ने या भराव भी बांगा सी जे कॉल फंग बसे क्या रख सुबह ओ बिरे बनो
1: आई दिन ऐसे ना हाँ बने
0: ऐसी दी पुंसी के हान बा कॉल है दी तो बता फंग बा मियो इन मैं आम में थिंग ना रे तो मिंग गले फंग बा मुता फंग तो फियो
1: मिंग जी को दी कहना ने लाओ भी कोई बकवा
0: तो
1: जो कोई मवांग द एस मिसाल बको की लब एंगन गुम बकई गुम बेला दी मेसेज से था की बियाम ले रेगा
0: होय
1: अबुगा सुन बे शाही खान बको तो की दी लगे अब तो दी फंग दे दोगा ना सी की गलो सुगो ला तो रे दी रे दी आई हरा मन न ना गो खान
0: बे नाउ बिकी लम से कई कराई देगी वे बिदो नो
1: केराउ ने
0: केराउ देगी होय केराउ मई गे सिबुक मतो कमदोंग हुजिकी मतम सिदल हाइदि इसिंग नुंग सिंग इसिंग माइ सिंग गी बोयरो लंबी थोंग गी बोयरो कमाई कमाई तो बिरिगे
1: इसिंग जे दम कैसे थे रो पयां कन वा दि ओइ जे दस तो ती इसिंग गु बदम लाई दगी तंगा दर न दम तोरि न के काज न फै न पा
0: होय
1: तुम गदि के सवाब दि दे
0: होय यम नुंग आइ जे को ताजा बदा
1: हां
0: नो बिजे इसा से के होन बिरिगे
1: ฉันต้องเดี๋ยวนะพี่ชาวเขาก็ต้องมาตั้งเกณฑ์ต้องเตาดิสุนบะพี่สาวสิเกี่ยวกับต้องเดี๋ยวเดี๋ยวเดี๋ยวนะก็พี่สาวไปดิเซ่ถ้าบอกอ่ะมันสินถามมาต้องไปดิเป็นยังไงบอกก็รำบะมาขึ้นกี่พี่นู้นสาวไปดิเซ่เอาไปนะเฮ้ยสองช่วงดีๆรันนี่พี่ซึ่งมันน่าจะดีมาเรื่องมาแต่ไม่อยากจะมีอันทานอะไรไปดิเอาเอลำหนึ่งดีงวดจริงหลังนะไปนะก็เฮ้ยเราไปนี่ก็นอบินะสาวไปดิเซ่ก็รำบะพี่นู้น
0: รันนี่พี่เซ่ก็อีช่างี้ดุมลังชานะเราเจอแล้วก็ชาแล้วก็พี่วันนี้ยงชานะเราเจอแล้วดุมชาเจอแล้วก็เฮ้ยอ่ะดูดีถามมาด้าพี่เซ่แกยามก็ชาบังงั้มเก๋ก็ยังมองนี่นะทับไปยามเลยฉันแล้วก็งางาชาไม่ถามด้วยพี่มาแต่กี้ยกพังด้วยยาวเลยด้วย
1: เฮ้ย
0: มุงกี้มาคุ้มมาไต่ทับไม่ยามมาลุยฉันละกันด้าห้างมาทำด้วยด้าไอ้คุยกิ่งหักตั้งพอทับมาทำด้วยด้าพี่ชาบังงี้ทับก็จะตบีวันนี้บอกก่อน ไปโอเคบาจาร์ดมชิโรบีทางหน้าบัลเลย์ดูพี่ไม่ได้ทำท่าบอกก็ต้องเฮ้ยอันนั้นอีมุงกี้มาเตียงขจิกตั้งโอรักสูปังบังกะมังวันนี้ให้บอกกี้ท่าจะไปทำใจเฮ้ยปังนี่สตูปูก็ทำยาวอยู่นี่เฮ้ยหนูพี่โอบีก็ยังนะไฮดีหนูพัสดุ์นับปัญจสูรักสูหนูพี่เอโอบีก็ยังนะเฮ้ยอากุปอตายมากุมาตายกี่ตั้งโตเอรักสูเมียงขัดละกันดีอีมุงโดตัดตัวตัดสินโตรักกันนุ่งไงไปอีมุงไงไปดูโอเคดูรีบันนี้ยามนั้นนุ่งไงใจส้มนะงาซีกีทอรมัสิดาสร
1: sorry.
0: Taram nok ceri. Isai ema kudol tamjari. Seshukli ba salam sophia nandeshuri master surjanamadi master martin. Sering ba sure sidang serang nibana o git. Lokachari ba film nobab.

0: ꯁꯟꯗꯣꯛꯆꯔꯤꯕ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯑꯦꯖꯨꯀꯦꯁꯟ ꯏꯁ ꯁꯃꯒ꯭ꯔ ꯁꯤꯛꯁꯥ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯃꯈꯥꯗ ꯄꯨꯊꯣꯛꯆꯕꯅꯤ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯑꯦꯖꯨꯀꯦꯁꯟ ꯏꯁꯀꯤ ꯌꯨꯇ꯭ꯌꯨꯕ ꯆꯦꯅꯦꯜꯗꯁꯨ ꯇꯥꯕ ꯐꯪꯕꯤꯒꯅꯤ ꯉꯁꯤꯒꯤ ꯀ꯭ꯂꯥꯁ ꯁꯚꯦꯟꯒꯤ ꯁꯣꯁꯦꯜ ꯁꯥꯏꯟꯁ ꯍꯤꯁꯇ꯭ꯔꯤ ꯁꯕꯖꯦꯛꯀꯤ ꯇꯥꯡꯀꯛ ꯑꯁꯤꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯋꯥꯍꯪ ꯍꯪꯖꯔꯤ ꯋꯥꯍꯪꯗꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯑꯋꯥꯡ ꯅꯣꯡꯄꯣꯛ ꯚꯥꯔꯠꯇ ꯃꯇꯝ ꯑꯃꯗ ꯃꯁꯛ ꯊꯣꯛꯅ ꯄꯥꯜꯂꯝꯕ ꯂꯩꯕꯥꯛꯁꯤꯡ ꯑꯗꯨ ꯀꯔꯤ ꯀꯔꯤꯅꯣ ꯋꯥꯍꯪ ꯑꯃꯨꯛꯇꯪꯒ ꯍꯟꯅ ꯅꯤꯡꯁꯤꯡꯖꯔꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯑꯋꯥꯡ ꯅꯣꯡꯄꯣꯛ ꯚꯥꯔꯠꯇ ꯃꯇꯝ ꯑꯃꯗ ꯃꯁꯛ ꯊꯣꯛꯅ ꯄꯥꯜꯂꯝꯕ ꯂꯩꯕꯥꯛꯁꯤꯡ ꯑꯗꯨ ꯀꯔꯤ ꯀꯔꯤꯅꯣ ꯑꯆꯨꯝꯕ ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕꯤꯔꯛꯄꯁꯤꯡꯒꯤ ꯃꯅꯨꯡꯗꯒꯤ ꯂꯣꯇꯔꯤ ꯇꯧꯔꯒ ꯈꯟꯒꯠꯂꯕ ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡꯗ ꯑꯍꯥꯟꯕ ꯃꯅꯥ ꯑꯣꯏꯅ ꯂꯨꯄꯥ 15, ꯑꯅꯤꯁꯨꯕ ꯑꯃꯁꯨꯡ ꯑꯍꯨꯝꯁꯨꯕ ꯇꯥꯔꯕꯁꯤꯡꯗ ꯂꯨꯄꯥ 100 ꯑꯃꯁꯨꯡ ꯂꯨꯄꯥ 200 ꯄꯤꯖꯒꯅꯤ ꯑꯗꯣꯝꯅ ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕꯤꯔꯛꯄꯗ ꯏꯁꯥꯒꯤ ꯃꯤꯡ ꯀ꯭ꯂꯥꯁ ꯑꯃꯁꯨꯡ ꯁ꯭ꯀꯨꯜꯒꯤ ꯃꯃꯤꯡ ꯕꯦꯡꯛ ꯑꯦꯀꯥꯎꯟꯠ ꯗꯤꯇꯦꯜ ꯂꯣꯏꯅꯅ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯃꯔꯤꯛ ꯆꯨꯝꯅ ꯏꯕꯤꯔꯒ SMSꯀꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗ ꯄꯤꯖꯔꯤꯕ ꯅꯝꯕꯔ 9378120495ꯗ ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕꯤꯔꯛꯎ ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕꯤꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯏꯄꯤꯁꯣꯗ ꯅꯝꯕꯔ ꯏꯕꯤꯔꯛꯄ ꯀꯥꯎꯕꯤꯒꯅꯨ ꯄ꯭ꯔꯥꯏꯖ ꯋꯤꯅꯔꯗꯤ ꯉꯁꯤꯗꯒꯤ ꯆꯌꯣꯜ ꯑꯃꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯂꯥꯎꯊꯣꯛꯆꯒꯅꯤ ꯉꯁꯤꯒꯤꯗꯤ ꯃꯇꯥꯡ ꯑꯁꯤꯗ ꯀꯥꯏꯅꯌꯥ ꯊꯪꯅꯤꯖꯔꯤ ꯄꯤꯅꯕꯤꯔꯁꯤ
1: তাবিরে রেডিও ক্লাস সাম কুণ্ঠা নিথৈ সহম কুণ্ঠা গাপিগানি সহম কুনিথৈ শুভ তাঙ্ক থরমাসিদা ক্লাস সেভেন গি সোশ্যাল সায়েন্স হিস্ট্রি সাবজেক্ট কি তারা তরে চুব পড়া থরমাসি ডিপার্টমেন্ট অফ এজুকেশন এস সমগ্র শিক্ষা মণিপুর গি তেংবাঙ্গ লোনা পুথোকচাবনি আদম থরম তাবিরিবাসি আকাশবাণী ইম্ফাল দেগিনি হজিক তাবিবসিদমক মণিপুরি মতম ইসে মথ মথ খুদল তুমি আহমদ তাবিরসে হামোমনবাদি হিদংমুম রোমা আনিপুর সকিনব রাজেন্দ্র অক্রম সৈরেন ইসে

0: দেখিনি।
1: অলরাইট, থ্যাংক ইউ। মৌরা লৈশাবিরা
0: লৈশাবিন
1: লৈশাবিনে নামিং নি কারি কোয়ে
0: থারিক লাইমা
1: থারিক লাইমা। অলরাইট, ইয়াম ফরে ওয়ানে আদু হাইও নঙ্গু পোপা আইগা আদুগি মামিং নি কারি কোয়ে
0: তো না কই
1: ও
2: ফজমনিদা
3: লাই হে পুছলগ লোরিদনা
1: হাঙিজি শাস্ত্র ইম্বা লোন ইন্টারভিউ নে পাবো ইমুং লাম মৌ মসং কে মগোসিংগো ইমি মৌ আমাত্তে আদু মতম চানা আকনব ট্রেনিং পিরবদি পরীক্ষা ভাউদি পাস হইগদ্রা খলে আদুনা পাবো হুজি আইন হাঙিব হাঙ্গদো মা পা খুমঙ্গমই কৈউম খুমমজু আইন হাইমন সিংমবনে আনে লগনি আদুনা হুজি ইন্টারভিউ লোরে ফোন দি
0: ফোন দি তাদর ওজে হাই দোগিয়া রইজা
1: ফোন দি আই হাই গম দে আই জি লৌ জুন দে লাইগে লাগ জুন দে আই গে বু ইয়ম দে লাগ বম চ খং গেন মদনে
2: আ দে বম মাফা বরাই মি পুকচা
1: খনি খং না ফাদু লোয়ে পন তুং গি ওয়ান কান খং দে দেউ কিয়া
0: হাই জি নদে আই গো আদি খন না বিদ্রে নে আ
1: ও
0: ফারে ফারে আই চা চা খরাগে আ দু গনে আই গি নে লিকুন পুদ্র খুদন তো থপিরু বদো আ তো পিবি রো নে পে লাই বনু বাওয়া লকু
1: হি খং বি নাম দি বরে আ ওই বি মনু পিলে বনি পা রে
4: চন্দ্রা বলে কারি গিরো না না দেন ওয়া ইয়া মাংই দো নং পাম দে না মাং দা মা পুসলা দে না হুজি সিং না পন্ধবে কারি দরকার লাগে চক্র চলু না
0: পন্ধে চে রডো ইয়া আই গি নে লিকুন দ পিবি দো ও দো পিবি দো
4: নং নি ফিরন দো খং দে আদু গনে পয়সা দে আই হে ছন চলে গনে চলো চলো চক্র চলু
1: না না খং দে রে কান খং দে বা
2: হুরান না হুরান না
1: হুরান তো হুরান বাই বো
2: আ চা থংগু কি লুপা হুম দং চিং ওয়ান গেন হিদা কুম খং মাখা দে থানে মদো হুরান দে হি পু হি
1: বে আদু ওয়াল পাউ সোয়ে রে
2: থংজিন মায়া দে গার ম খবাই চে কো পাউ ইপ দে হি পু হি
1: আদু কানা রো পাউ
2: হুরান মানে হুরান মানে
0: মায়া ন হুরান হুরান মানে সে আই বুরো
2: নাম মু নত্র কি কানা বুনু হাই
0: হেরা ম ফাম তম সাদ না
2: হেরা দি হে
0: মি সে ছাও র দিনে মামা ম পা ম ফাম মারাং খং দে বনি কো পাউ মু সিরাম দা ইং মাউ রো
2: ইয়া আই মাউ রো ব্রেইন হে
0: লুপা হুম দে আই খঙ্গে
2: কানা নে নো
0: আই কই তাদন সাই বিলাতি উসি ফাগ দে কা না মাখা সাই দে লুম মনে আই সি নই খাই কি তাই না বং খুলং সর মনে তে ভাব তা ও হনুমা
2: ইয়া মা
1: এ এ এ ফো ফো কে কে নো আরু আম সৌবি দু
0: ও তো দা খঙ্গে দি নুপি নিপা ও বেনে না মুনে বুদি তো বি ও
5: চন্দ্রা বলে নং ওয়ারো নু কই বে মা নং আই লাইবক্স দা পুনছি সম না পানা ওয়েছে তমন্দ্র বানে নং মতং খরে মুংছে খরে ওয়া খরে কো নং সাউন কো নং ই পয়সা দু কে ফি দু কো না আই হেং পুলপ থিলা গে বে মা চলো কো নং সাউন চলো
0: ছে লিগে শিলৌবি আদুগ পিবি খু ইয়ারে ইয়ারে আই তে লাউছরে গেছে সিবু পাইরে দিনে নুই গে পাগলা খানা জে কাশু লেজে নিং দিয়ে ngasi দিগে পাইনিং বম ভম দা ইনিং তাম না পাইজরে গে কেছে হে দর
1: এ কই গুমবা পাইর পাই তারে ইউম দ পাম আর হাই মোহে কই গুমবা ngai ngam দে বেজু সুমাং মটোন জি পুংডোন মসার লেপগা হুইস লং না আমুতং দি খং মোহে উরিন মানবি
2: বেমা থারিক লাইমা ইউম মাসি কি বাহার পুনম ইমৌ দে ইকুনে সিনেরবনি কই বেমা
1: ও আদুনে পাবুং না হাই ওয়াফ মজি তুম মুনটাও আই কো ইচি না অহুম পোই আই নে খুয়াই জি আহান নি আদুনা আই জি ইমিং পুকসাও কোই আদু আই উজি কারিম সু দে আই আই ও ইউ খর থাই আদু ওয়াই ngau bi de আদু গা আই কো ইগি ইনাও নু পা ইয়াই মা নটে ইয়াই মা সি কি মামিং খুলং কোই মা উজি থাবা তাই সুদে মা জু জ্বার ছানে ফাংপগি মৌতা থাডোম বা ইউম ইনকন ফাওবা আদুগা নাং গি নিপা ওইগদৌরি বইরিবা মহান্তাই বা ইনাউন পা তোমজে আঙ্গাং ওরি ngaida লারি কামি মেট্রিক তা মাঙ্গারক ফেলয় আজি মা গজি মথাং মথাং নুপি আসুম থিরকপনা নুপি মারি মাঙ্গা থিরে এ হৌজিকি চটখ্রিবা নচে মায়াং কোয়াক মানবিদো আদুনা তরুক সুবিনি লুই না খাই নগরে তরে সুবি নাহাগ লাহে থাকে আলে দৌরি
2: বেমা ইকু গে হায়েন শিরম দাই দা নাং না ইউম মাসি দনে লাই দুনা ইকু গে শ্রাদ্ধ কর্ম না চিং বে বরম পুন ম নাং না কল উকো ছোর দা
0: আই কো অসি পুবো ইয়া
1: এ এ গো ইমু মন গে ওয়া জি তা দা ওয়ান দা না ব্রা
2: এ মহন্তা ইমু গে পি ওয়া দা গরে না হারি নাম
5: কনো বাবু কনো বা আস রে রে থারি লিমা আস ইমু মব সং দিং না ইবু কিরা থাম তার বা তোর জিবো 哦，爸爸，那家里谁娃都这个，一梦当中零零没有爸爸。那那培养有零谁娃都不是爸爸弄啥提过？零零没有。阿里雷嘛，那毛啥那过熬不好不咯？是一梦嘛，谁娃的是打扰的？哎，看我的那过熬。哦，那哎可以梦的体会的，打扰那啥也好了不咯？切，那那那那养发生一梦个事，养发生啥给他们过爸爸给谁娃发生到？哎，我可来录起个。
1: 家里可把钱出来，这里还可以挖些烟个啥的。啊，这那地挖，收收些，可来烟，他来那个，用土他来，哎，多里不钱，其实放土吧，啊，这挖些了把你们个红石了的，挖烟可以不要了的，把你烟的过过烟呐。
6: 哎，来嘛，这个呢，能新疆那个把那个挖空了，你不给就了嘛？
1: 啊，他来可以挖，本是挖空是可来，双眼的。
6: 是，可啦，那人家养的这种啊，来真的话，一过年还得见到。
1: 对啦，阿都可以啊，这个，把我们上我们的那人来嘞，阿都个那那么些的，一个娃养出来的，包大那个，把我们的头发弄来个多，阿都晓得不的，娃个养起来，就拉里着，慢慢长不到，我这不我叫我们的嘛个，这爱那特见他们那个。
6: 哇，特见吧？
1: 哎，阿们们养那个农民，可那个特见到的呢。
6: 哇，养土他给吧？
1: 养个那个，那养了个圆的裤衩，木头的瓦盆就冻的，他都不呢，看看不啦？哎，他的来嘛？那那一梦个是个找鸡蛋的个，哎，我养了没呀？的，哎，那我吃那的不呢？但是那个他们两个人呢？
6: 哦，哎，那可能他们家那个那个那个苦东家不啦？哎呀呀，没可以打别个的吧？
1: 哎，平时啊，哎，可以挖些挖羊可以红红成羊不啦？这不啥样子嘞呀？
6: 哎，可以给我比如那个，要不给俺们先买些牛皮的不咯？
1: 哎，手机我这现在手机里不闲的，啊，白啥朋友呀？我们这不过地里白养可以用，给我的的，哎，那朋友可能乱着里不些，而且用途个程度可是有点个，我都养不着呢，我讲。那你朋友这里路我们就是么路来了不着了？啊，把乖乖来个，我是过年我来的路了呢。哎，你好像我就是新里不闲的，那你路我是过年我来了个，有我们家都的，么都的，我那的上那坡子嘞，从头那些，那你朋友这路了过那么还是，哎，好像我这个新里不闲的，俺从那个，那来都这里比如呢？
6: 可以了，对呀嘛，那那那平地都是那么来的路了个，主要他都不记得。主要他都会往那天黑你爸妈说，哎，可以嘛？那不么路红色个那也嘛，你比如来了这也，啊，都歪了歪了，你平时来是歪跟头，硬了。
2: tongeri besi boi jasa. Ipaan imung de nari nuhoi de sumang de launeri. Kari de harman boi jasa.
5: Babo, daya mana angang sini kerja tahun lagi log thoh jual thado kerja tahun miaru gua. Wah si loi tumne yang thalan ye.
2: Sumbra ne kulo.
1: Pamunan thawai nungai, tengah thabuk nanai kau kari itu tahu jalan, jalan. Pamun thawai nungai, nih mungkin nampai tikung lebih kari nampak pan topi lebih.
2: Cangwa, ibu ngah cangwa.
5: Pamun hakcang kah nungai lebih ngah siwa.
2: Ipa aneya, nungai le kah dek ngah selak le ipa, nungai le kah.
5: Ayat thang lema, pamun siwa, fajar kono ko, pamun mabuni nungsiang kono, pamun nasa ana, pamun siapa ya bangga am telajar ke kerma habining boleh.
2: Nampoi ohum telajar bangga aje cara ganaya, ipa siningnya ibu ngah.
5: Ayat thang lema, fajar pamun siwa to.
1: Pamun. Imong le sang chila si changa si aduga mai tik ne pota biro babu
2: changa si changa si changa
1: si sel thogo ne so ima pan thogo ya de kana no ma su lai si bo ai ngor chen thogo har ma ne ai sie lo har ge ma si
6: hey lai ma kai na ne ngai ko ne ye chen thogo ne de na ya ma ni ne na ya ma ni ngai ko kare na
1: da da
6: ai ko wa ge nang ka ya ni su re imong da han jan da ba
1: da la ni jom da han jan da si nga si taruk tare ni su jale
6: taruk tare ni su re nu ai re ko nang yong gi pau kar ge ta
1: ai ko yong gi pau kar ge ta ta
6: na ti ni bu nang ai tha wai wi re le nam ba pa bung do nga rang ai hing lai te ba pau ta di bro
1: si pa bung lai te ba ta ta
6: ngo ya mu ju gyan mam mi kai no yong da ya mu ju thiek no ho de ya mu ju kai sham bung da le ni da ta ko pau ni ni bu ngo Aduh kerum dong ni, nana orang paham mantu di tiang nabra.
1: Ahi mantu tiang nanti tak.
6: Tiang nanti, aduh di nang jum tu cakap lo, ahi mantu tu tiu hiye ko.
1: Ahi, papung unah utara, jum mantu jauh sikit.
6: Ah, cakap lo.
7: Papung nanti kipat lagi, jum masih kerum dong nana panjang, lagi nene papung. Ita ini terlalu maya masih na. Yuh de pang thak de mat thak, jua de pang cha de mat cha naba. Ahi bu kerum dong nana jum masih panjang, papung. Pabung ni jauh memang rupa sehum taya dina tabal hum napiran asinakari pot lay dina. Pabung ini demak tanya hari dina ishore kalau sih ni pabung. ไอ้ไรบ่ชะตงทีนะตําคือตะกู
8: กะรีน้อยนี่หุจิยุ่มยอระก็ตอกะตะบะทับอาศิไอ้นอนี่ป่ามันตะสินิปี้ตะปังกู